ধূম্র না গোধূমৈঃ কুবালৈর্ভেষজম্ মধু শষ্পৈর্ন তেজা ইন্দ্রিয়ম্ পয়ঃ সোমঃ পরিশ্রুতা ঘৃতম্ মধুভ্যন্ত্বাজ্যস্য হোতর্যজা হোতায়ক্ষত্তনু ন পাৎ সরস্বতীমভির্মেষো ন ভেষজম্।